0: দুখিয়া কাইলে টাও কো দেখ পেট দেখুন কে দুখিয়া দুখিয়া জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে গর্নি কে নগর্নি কইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে গাইলে
1: বুয়া চিট নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গইয়ালম এই বেশি শহরক সেরা চোখ দেখি কারাকার জানে বাটো ছ নি তুমি জ্যাম বরু
0: হুন্ছ বুয়ারী লো গইয়ালম সারে গাড়ো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ এদি হুনুহুন্ছ ভনে চিতবনকো নমুনা আয়ুর্বেদ ঔষধালয়ে তপাইহরুকেই সেবামা সমর্পিত ছ यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठीक नभएका नयाँ तथा पुराना रोगहरू बाथ दम ग्यास्ट्रिक अल्सर क्यान्सर धातु किनास जन्डिस पाइल्स पत्थरी फिस्टुला प्यारालाइसिस मधुमेह जाँडरक्सी छुटाउने औषधि मोटोपन घटाउने बढाउने ब्लड प्रेसर यौन रोग छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ दैनिक दक्ष तथा अनुभवी विशेष ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 98451-39-6-47 र 98-11-90-6-10 नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन
4: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज